0: শ্রোতা বন্ধুরা, আবার ফিরত এলাম আরেকটি বাংলা অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠান প্রতি বুধবার শুনতে পান রাত 8টা থেকে 9টা অবধি রেডিও 4B 98.1 FM থেকে। আজকের অনুষ্ঠানটি বেশ খানিকটা অপ্রস্তুতভাবে আমরা সবাই করছি, সো সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুনবেন। আবার আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অনেকদিন পরে প্রোগ্রাম করছি, আসলে কাজের কারণে, ব্যস্ততার কারণে রেগুলার প্রোগ্রাম করা হয় না, কিন্তু তা সত্ত্বেও যে আমরা আপনারা শ্রোতা বন্ধুরা যে আমাদের রেডিওকে মনে রেখেছেন, আমাদের প্রেজেন্টার যারা আছেন, আমরা যারা কাজ করি এখানে, তাদেরকে মনে রেখেছেন এবং তাদের যে ভালোবাসা এবং স্নেহ মমতা, সামর্থ্য, শক্তি এবং উৎসাহ সব কিছু যে বজায় রাখছেন এতদিন ধরে, সেজন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ এবং ধন্য। এই অনুষ্ঠানের এই আমাদের রেডিওর ট্যাগলাইন হচ্ছে সাথে থাকুন, শুনতে থাকুন। এবং গত কয়েক বছর ধরে, যখন থেকে রেডিও জন্ম হয়েছে, তখন থেকে সূচনাগুলো থেকে আপনারা সাথে রয়েছেন এবং অনুষ্ঠান শুনতে রয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বেশ কিছু অতিথি। তারা সবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড ব্রিসবেনের সদস্য, বা তারা কমিটিতে রয়েছেন এবং তারা একান্তভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই কমিউনিটির জন্য। তাদেরকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার আগে বলে দিচ্ছি, আজকের অনুষ্ঠানের প্যানেলে এবং সঞ্চালনায় আকস্মিকভাবে এবং আনন্দিতভাবে রয়েছি আমি সুমিত, অনেকদিন পরে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন গেস্ট হিসেবে যারা রয়েছেন, তিনি আমাদের সবার পরিচিত, কম বেশি সবাই তারা আমাদের পরিচিত। একজন রাসেল ভাই, আমার অত্যন্ত পছন্দের মানুষ, একজন ওয়াসিম ভাই, রাইট, একজন হচ্ছেন রশিদ ভাই। আমি সবার সাথে কথা বলবো এবং কথাটা যে বিভিন্ন বিষয় নিয়ে হবে, অবশ্যই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিসবেনের বিভিন্ন যে কার্যক্রম রয়েছে এবং সেগুলো কীভাবে আমাদের ওয়াইডার অস্ট্রেলিয়ান কমিউনিটিতে কীভাবে ইম্প্যাক্ট করে সেগুলো আমরা শুনবো। কিন্তু যেটা অবশ্যই প্রথম একটা তাদের জন্য কুরস, অথবা আমি যেটা বলতে চাই যে তাদের একটা প্রশংসা দাবিদার, যে সেটা হচ্ছেন যে তারা কয়েকদিন আগে ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা এবং বৈশাখী উৎসব, প্রতিবারের মতো সবসময় ওয়ান অফ দ্য ব্রিসবেনের সবচেয়ে বেস্ট ভেনিউ রবেল ডোমেনে অনেক বড় পরিসরে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে এবং সমস্ত বাঙালি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেখানে সবচেয়ে বড় প্রাণ এবং চালিকা শক্তি। কিন্তু অবশ্যই এই মহাযজ্ঞের পিছনে যেই লোকগুলি ছিলেন তাদের মধ্যে কিছু লোক আমাদের সাথে আজকে রয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। তো আপনাদের সবার কে স্টুডিওতে স্বাগতম। যেটা প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একটা খুবই একটা অদ্ভুত একটা কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করি, আমি খুবই অদ্ভুত মানুষ, সেটা হচ্ছে যে কেন আমরা ব্রিসবেনে এপ্রিল মাসে বৈশাখী উৎসব করি না? অনেকদিন ধরেই দেখা যাচ্ছে যে উৎসবটা বেশ খানিকটা পিছিয়ে করা হচ্ছে, এটার কি কোনো কারণ আছে কিনা?
1: থ্যাংক ইউ সুমিত ভাই, আমি রাসেল বলছিলাম, আসসালামু আলাইকুম ব্রিসবেনবাসী, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। সুমিত ভাইয়ের কোয়েশ্চেনটা আমি অ্যান্সার করি। প্রতি বছর আমরা চেষ্টা করি এপ্রিল মাসে দেওয়ার জন্য, বাট এবছর রোজা ছিল, রোজার পরে আমাদের ভেন্যু পেতে একটু দেরি হয়েছে, কারণ ওরা ভেন্যুটা এখন প্রতি দুই সপ্তাহে একবার ভেন্যু হায়ার করতে পারে। তো আমাদের আগে অ্যানজেকটের প্রোগ্রাম ছিল, অ্যানজেকটের প্রোগ্রাম শেষ হওয়ার 2 উইকস পরে আমরা ভেন্যুটা পেয়েছি, যার কারণে আপনার এবছর মেতে প্রোগ্রাম হয়েছে। আর ম্যাক্সিমাম টাইমই এই ভেন্যু অ্যালোকেশনে আমাদের সমস্যা হওয়ার কারণে এপ্রিলে না হয়ে হয়তো দেখা যায় মে মাসে হয় অথবা এন্ড অফ দ্য এপ্রিল হয়।
0: তবে আমি যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে একেবারে না হওয়ার থেকে অবশ্যই হওয়া ভালো, এবং সেজন্য অবশ্যই, এবং যেটা সবচেয়ে কথা, পরবর্তীতে হোক, বছরের মাঝখানে হোক, যে সময় হোক, বৈশাখ আমাদের প্রাণের সবচেয়ে কাছে জিনিস এবং যখনই বৈশাখী আয়োজন করানো হোক না কেন, বাঙালিরা সবসময় তাতে যাবে এবং সেটা সবসময় চিরন্তন, সেটা থাকবে আমাদের সাথে। কেমন হলো এই বৈশাখী উদযাপন? কাজের কারণে আমি থাকতে পারিনি, কিন্তু আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি অনেক পোস্ট দেখেছি, তাতে তো মনে হয়েছে যে ইট ওয়াজ ভেরি ভেরি ভেরি গুড। আমি অ্যাকচুয়ালি মানে আমার খুব খারাপ লেগেছিল যে আমি থাকতে পারিনি, কিন্তু অবশ্যই আপনাদের মুখ থেকে শুনতে চাই, আয়োজক হিসেবে আপনাদের কেমন লাগছে?
2: ধন্যবাদ ব্রিসবেনবাসী। আমরা যদি আমাদের প্রোগ্রামের সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে আমরা যদি এটাকে বিগত বছরগুলোর আয়োজনের সাথে কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি এটা অনেক বড় পরিসরে ছিল ইন টার্মস অফ দ্য অ্যাটেন্ডেন্স, হাউ মেনি people visited the mela tarpore jodi amra boli je amader je stall number of stall non food ebong food stall gulo chilo shegulo onnobarer tulonay ebar pray digun chilo ar ki diguner kacha kache tarpore sangeet amra baire theke artist niye eshilam je Pratik Hasan ke সেটাও একটা বড় আকর্ষণ ছিল এবং আমরা সাকসেসফুলি প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পেরেছি এবং আমরা হ্যাপি যে এটা সাকসেসফুলি হয়েছে
0: এবং অবশ্যই প্রতীক হাসানের যে পরিবেশনা সেটা কিন্তু ছিল দুর্দান্ত আমি অবশ্যই বলবো যে ব্রিসবেনের বাংলা ভাষাভাষী যারা ছিলেন তাদেরকে এরকমভাবে আমি আনন্দ উদ্বলিত হয়ে মানে যে স্বতঃস্ফূর্তভাবে যে তারা মানে অংশগ্রহণ করছেন গান গাচ্ছেন কণ্ঠে কণ্ঠ মেলাচ্ছেন এবং সেই সাথে নেচেও যাচ্ছেন কখনো কখনো এই নাচাটা আমি নেগেটিভলি বলছি না অবশ্যই মানে আমি অবশ্যই বলছি যে আনন্দের বহিঃপ্রকাশ যেটাকে বলি যে সেটা যে হচ্ছে এইটাই তো আনন্দ তাই না এটাই তো আমরা চাই সেটাই যারা এইটা যে হয়েছে এটাই এটা হচ্ছে একটা সবচেয়ে বড় যেটাকে বলবো সাফল্যের দাবিদার আপনাদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই ধরনের একটি বড় অনুষ্ঠান করতে গেলে
3: ধন্যবাদ সুমিত ভাই আসসালামু আলাইকুম ব্রিসবেনবাসী আমি ওয়াসিফ ব্যাবের কারেন্ট স্পোর্টস সেক্রেটারি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আজকে শুভ সন্ধ্যা আমরা এখানে আজকে কথা বলতে এসেছি বৈশাখী মেলা আমাদের আয়োজন উদযাপন এবং আমাদের নানান ধরনের যে চ্যালেঞ্জেসগুলো ছিল ওগুলো সম্পর্কে আমরা আজকে বলবো ডেফিনেটলি এত বড় একটা প্রোগ্রাম যখনই আয়োজন করা হয় তখন স্বাভাবিকভাবে অনেক ধরনের চ্যালেঞ্জেস মোকাবেলা করতে হয় তো এবারের পরিসরটা আরও বড় থাকায় যেটা আমাদের রশিদ ভাই বলছিল যে এবারে আমাদের পার্টিসিপেশন অনেক বেশি ছিল এবং স্টলের পার্টিসিপেশনও বেশি ছিল এবং অন্যান্য সব কিছুর পার্টিসিপেশন বেশি থাকার কারণে লজিস্টিক্যালি আমাদের এবার চ্যালেঞ্জেসটা আগের চেয়ে একটু বেশি ছিল এবং তার সাথে যে ব্রিসবেনের বলবো না আমি পুরো অস্ট্রেলিয়া ওয়াইড বলবো যে কস্ট অফ লিভিংয়ের যে একটা ইনফ্লেশনের ম্যাটার আছে সেটাতে একটা যেহেতু কষ্টের বৃদ্ধি পায় আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ব্রিসবেনে বসবাস করি বাংলাদেশিরা যাতে ওইটার কারণে এফেক্টেড না হয়ে মেলার যে আনন্দটা ওটা উপভোগ না করতে পারুক এজন্য আমাদের একটা কষ্টের চ্যালেঞ্জও ছিল যে আমরা টিকিটটাকে যতটুকু পারি যে সাশ্রয়ী মূল্যে টিকিটটা দেওয়ার জন্য সেজন্য আমরা স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টেরও ব্যবস্থা করেছি এবার তো সর্বসাকুল্যে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বাট চ্যালেঞ্জেসের দিক থেকে বলতে গেলে বলবো যে এই এত বড় একটা প্রোগ্রামের আয়োজনের আগে এটা মাসের পর মাস ধরে প্ল্যান করতে হয় এটা যে শুধু ব্যাবের কারেন্ট ইসি মেম্বাররা এটার পিছনে শ্রম দেয় তা না এর বাইরেও আমাদের সাপোর্ট গ্রুপ থেকে শুরু করে এবং ব্রিসবেনের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের আছে যারা দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন ধরনের প্ল্যানিং এক্সিকিউশন নিয়ে কাজ করে এবং এই বাচ্চারা এবং তাদের বাবা মারা এই প্রোগ্রামের সাকসেসের জন্য যে রিহার্সালের জন্য দরকার হয় সেই সময়গুলোও ওরা দেয় সো সব কিছু চ্যালেঞ্জেসের সাথে মিলিয়ে আমরা বলবো যে চ্যালেঞ্জেস তো থাকবেই বাট এটা কমিউনিটির জন্য যেহেতু আমরা করতে পারি সেটা আমরা খুশি মনেই করি আমাদের হয়তো দুই তিন রাতের একটু শ্রম বেশি যায় কিন্তু দিন শেষে প্রোগ্রামটা সাকসেসফুল হতে পারলে আমাদের কষ্ট সার্থক
0: এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে কোনো কিছুই তো আসলে পারফেক্ট না হ্যাঁ কিন্তু মানে কিছু একটা অংশগ্রহণ করা এবং সেটা কিছু শুরু করারই হচ্ছে সবচেয়ে বড় সাহসের পরিচয়ক আমি বলবো সেই সাথে আরেকটা ব্যাপার থাকে সেটা সবসময় সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে তো যাওয়া যায় না সো অবশ্যই ওয়েদারের একটা মেজর ফ্যাক্টর থাকে হ্যাঁ যে এইবার ওয়েদার মনে হয় যথেষ্ট ভালো ছিল বৃষ্টি হয়নি হ্যাঁ একবার এরকম মনে হয় বৃষ্টির জন্য মনে হয় মোস্ট প্রবলি অনেকখানি মানে ডিলে হলো অনুষ্ঠান এবং শেষ পর্যন্ত হয়তো অংশগ্রহণও তাতে কম ছিল আরেকবার মনে আছে প্রচণ্ড শীত এমন ঠান্ডা সেদিন মানে সেই মানে ধরুন ভাবি বৌদিরা যারা অ্যাকচুয়ালি আয়োজনের মূল অংশগ্রহণের মূল আকর্ষণ সরি শ্রোতা বন্ধুরা সত্যি কথা যেটা হ্যাঁ যে তারা অত্যন্ত সেজে গুজে গেলেন দিনের বেলা ঠিক ছিল কিন্তু সন্ধ্যার পরেই তারা সবাই যুবতুবু হয়ে গেলেন কারণ ঠান্ডায় হ্যাঁ ইয়া করা গেল না এবং এই যে এই যে এই জিনিসগুলো হয় আমার মনে হয় এগুলো এবার কিছুই হয়নি তো অবশ্যই সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে দ্যার ওয়াজ ভাগ্যের একটা ব্যাপার ছিল যে ইট ওয়াজ ভেরি গুড তো এখন আমি একটু ব্রডার কোয়েশ্চেনের দিকে যাই সেটা হচ্ছে যে ব্যাব যেটা আমরা মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন অর ব্যাবের মানে নেক্সট আয়োজনগুলো কি কি আসছে আর কি, যদি একটু মানে হিন্ট দেওয়া যায় আর কি?
1: নেক্সট আয়োজন বলতে ভাই আমাদের নেক্সট আসছে 6-7 তারিখ কাউন্সিলর ক্যাম্প, যেখানে সিডনি থেকে কাউন্সিলর আসেন, তারা বাংলাদেশের ই পাসপোর্ট
0: 6 জুন
1: এবং 7 জুন স্যাটারডে সানডে দুই দিন।
0: ওকে,
1: তারপরে আমাদের ইভেন্ট আসছে ক্রিকেট, ডেফিনেটলি এন্ড অফ সেপ্টেম্বর, এর মাঝখানে আমরা চাইছি আপনার ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস টুর্নামেন্ট করতে, যদি আমরা ভেনিউ অ্যাভেলেবিলিটি পাই, এবং অবশ্যই এটার সাথে থাকবে ইউআই কতটা আসছে, কতজন পার্টিসিপেট করতে চায়। এই তো, এটার পরে এন্ড অফ দ্য ইয়ার নতুন টিম আসবে, অক্টোবরে তারা টেক ওভার করবে। তারপর আপনার অক্টোবরে একটা কাউন্সিলর ক্যাম্পের কথা চলছে, যেহেতু আপনার এবছর এই কাউন্সিলর ক্যাম্পে অলরেডি বুকড আউট যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারা এই জন্য আরেকটা করতে যাচ্ছে উইদিন 3 মান্থস।
0: আচ্ছা,
1: তো হোপফুলি আমরা নিউ অ্যাভেলেবিলিটি পাই, এবং অবশ্যই এটার সাথে থাকবে ইউআই কতটা আসছে, কতজন পার্টিসিপেট করতে চায়। এই তো, এটার পরে এন্ড অফ দ্য ইয়ার নতুন টিম আসবে, অক্টোবরে তারা টেক ওভার করবে। তারপর আপনার অক্টোবরে একটা কাউন্সিলর ক্যাম্পের কথা চলছে, যেহেতু আপনার এবছর এই কাউন্সিলর ক্যাম্পে অলরেডি

0: আপনার নতুন টিম যেই প্রোগ্রাম দিবে এটা সম্পূর্ণ নতুন টিমের উপরে।
1: আচ্ছা শ্রোতা বন্ধুরা, সময় হয়ে এসেছে আরেকটি গান শোনার। গানের পরে আবার আপনাদের মাঝে আসবো। ব্যাবের যেটাকে বলা যায় যে ভবিষ্যৎ পরিকল্পনা, এবং তাদের যদি কোনো বড় রকমের পরিকল্পনা থেকে থাকে, যেটা এই মুহূর্তে নয় কিন্তু হয়তো বা পরবর্তীতে বেশ কয়েক বছর পরে হয়তো যেটার ইম্প্যাক্ট আমরা দেখব, সেই ব্যাপারে আমরা আরও অনেক কথাবার্তা বলবো। গানের পরে আবার আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন, শুনতে থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, একটি গানের পরে আবার ফেরত এলাম আপনাদের মাঝে। কথা বলছিলাম ব্রিসবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ব্যাবের তিনজন একান্ত সদস্য এবং একান্ত কর্মী আমি বলবো, সাথে রাসেল ভাই, ওয়াসিফ ভাই এবং হাসান ভাইয়ের সাথে। তো একটা জিনিস আমার কাছে জিজ্ঞেস সবসময় ইচ্ছা করে, আমি ব্যাবের মেম্বার অনেকদিন ধরে আসার পর থেকেই, তবে একটা জিনিস আমার মনে হয় যে আবার একটু রিটারেট রিমাইন্ডার আমার জন্য, যে ধরেন ব্যাবের এক মানে ইন্টেন্টটা কী, মানে যেটা বোঝায় না যে ব্যাব কী ধরনের অ্যাকচুয়ালি উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং তার কার্যক্রম মূলত কী ধরনের, যদি একটু বলতেন।
1: আমি আবারও বলি সুমিত ভাই, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য কোশ্চেনটা। ব্যাবের মূল উদ্দেশ্য কমিউনিটি ফার্স্ট। সো আমরা চেষ্টা করি সবসময় কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে, শুধু প্রোগ্রাম না, সেক্ষেত্রে আমরা যে কোনো আপনার ন্যাচারাল ডিজাস্টার যদি হয়, যেমন লাস্ট টু ইয়ার্স আগো আপনারা যে ফ্লাড হলো, সে সময় স্টুডেন্টদের খাবার অর্গানাইজ করা, হট ফুড দেয়া, যাদের আপনার বাসায় ইলেকট্রিসিটি ছিল না তাদেরকে আমরা বাসায় বাসায় গিয়ে হট ফুড দিয়ে আসার চেষ্টা করেছি, অথবা আপনার বাঙালির দোকানগুলোতে আমরা কিছু খাবার অর্গানাইজ করে রেখেছিলাম, যেটা আপনার যে কেউ এসে ওখান থেকে পিক করতে পারতো, তাকে পরিচয় দিতে হতো না সে বাঙালি কিনা বা সে কোনো ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে আছে কিনা। তো এমন এমন প্রোগ্রাম পুরো বছর ধরে হয়। তারপরে ধরুন ফিউনারেলগুলি অর্গানাইজ করা হয়, যদি কেউ মারা যায় এখানে, অথবা কোনো স্টুডেন্ট যদি কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রে আমরা যতটুকু পারি সম্ভব হেল্প আউট করার চেষ্টা করি। তারপরে আমি বলবো ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের কমিউনিটিতে আছে, যেটা বাহিরে আসে না, আমরা হয়তো ডিসক্লোজ করি না, অথবা যারা আছেন তারা কেউ ডিসক্লোজ করে না, কিন্তু আমরা যারা কমিউনিটিতে কাজ করি তারা মোটামুটি সবাই জানি যে কোথায় কী হচ্ছে, বা যারা ইসি কমিটি থাকে তারা জানেন, তারা হেল্প আউটের জন্য যায়। আপনার ডোমেস্টিক ভায়োলেন্স ইটস এ ফ্যাক্ট আমাদের কমিউনিটিতে হয়, আমাদের বাঙালিদের মধ্যেও আছে, আমাদের সাউথ ইস্ট এশিয়ানের মধ্যে অনেক আছে। তো আমি বলবো না যে আমাদের কমিউনিটিতে নাই, আছে। আমরা যারা ইসিতে থাকি হয়তো আগে এগিয়ে যাই, অথবা যারা আমরা মাল্টিকালচারাল কমিউনিটিতে কাজ করছি তারা হয়তো বিভিন্ন সময় এগিয়ে যাচ্ছি এসব সর্ট আউট করার জন্য। এটা ছাড়াও আপনার মেডিকেল হেল্প আউট যেটা বলে, যেমন কিছুদিন আগে এক ভদ্রলোকের নাম বলবো না আমি, আপনার অপারেশন হলো, তো ওনার জন্য কিছু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ছিল। তো ওই ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি বলতে আমরা যতটুকু পেরেছি আর্থিক সহায়তা দেওয়ার জন্য টাকা অর্গানাইজ করেছি এবং তার হসপিটালে বিলটা যতটুকু সম্ভব আমরা দিয়েছি। এটা ছাড়া আপনার আর বলতে মাল্টিকালচারাল কমিউনিটিতে আমাদের ইনভলভমেন্ট আমরা বাড়ানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব অন্যান্য কমিউনিটির সাথে অ্যাজ এ কমিউনিটি লিডার হিসাবে পার্টিসিপেট করছি বিভিন্ন মিটিংয়ে, অথবা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার যখন হয় তখন আমরা কমিউনিটি টু কমিউনিটি লিয়াজও করছি, যেটা আপনার অন্যান্য কমিউনিটির সাথে আমাদের বন্ডিংটা বাড়ছে।
0: এক্স্যাক্টলি, কারণ আমরা এখানে আমাদের জাতিগত পরিচয় হয়তো আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু আমরা কিন্তু একই সাথে অস্ট্রেলিয়ান নাগরিকও, মোস্ট অফ আস আর কি, যেটা বলবো অবশ্যই। তো অস্ট্রেলিয়ান কমিউনিটির প্রতি কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকে, তো সেটাই মানে মাঝে মাঝে হয়তো বা মনে হতে পারে, যে শ্রোতা বন্ধুরা হয়তো বা মনে হতে পারে, যারা স্পেশালি যারা নতুন শ্রোতা বা নতুন এসছেন, হয়তো মনে হতে পারে যে ব্যাব হয়তো বা শুধুমাত্র বাংলাদেশি বা বাঙালি এই ধরনের সম্পৃক্ততায় বেশি কাজ করে, কিন্তু ব্যাপারটা তা নয়। এটি ইটস এ কমিউনিটি প্রোগ্রাম, কমিউনিটি অর্গানাইজেশন, এবং সেটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়াকে যেমন সমৃদ্ধ করতে চাই আমাদের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের অবদান দিয়ে, সেরকমভাবে অস্ট্রেলিয়ান যে অবদানগুলো আমাদের জীবনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আছে সেগুলো আমরা ব্যাক টু বাংলাদেশে আমাদের যারা পিআর বা কাউন্টার, আমাদের যে রিলেটিভস বা বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও আমরা সেই বার্তাগুলো পৌঁছাতে চাই। এবং আপনি যে বলছিলেন যে বেশ কয়েক বছর আগে মোস্ট প্রবাবলি ব্যাব ইসি এবং ব্যাবের সদস্যরা সবাই মিলে বেশ কিছু অনুদান তারা বাংলাদেশের একটি সংস্থা থেকে দান করেছে এবং সেটি অস্ট্রেলিয়ান এইড হিসেবে
1: বাংলাদেশে গিয়েছে, কিছু এতিম বাচ্চাদের জন্য, শুধু এতিম বাচ্চাদের জন্য ভুল হবে, আপনারা ওখানে কিছু দোকান করে দেওয়া হয়েছে তাদের জন্য, যেন তারা সার্ভাইভ করতে পারে ফিউচার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ওভারকাম করার জন্য।
0: অবশ্যই, এবং এইটাই হচ্ছে মেইন ব্যাপার। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এখনও ব্যবসায় সদস্য না, কেউ যদি ব্যবসায় সদস্য, আমি কোনো ইনভেস্টিংয়ের জন্য বলছি না, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই রাসেল ভাই, ওয়াসিফ ভাই বা হাসান ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এবং ব্যবসা সম্বন্ধে আরও ডিটেল আপনারা জানতে চান, যদি জানতে চান তারা অবশ্যই আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন, এবং আপনারা যদি সরাসরি সম্পৃক্ত হতে চান, আমি প্রেটি শিওর যে এভরি ওয়ান ইজ মোস্ট ওয়েলকাম ইন,
1: মানে Definitely,
0: anyone, everyone can come in. Anyone and everyone can come in, yeah.
1: That's including some spouses who get married to our Bangladeshi people.
0: Yes, yes, exactly. Yeah, exactly. Because আমার মনে আছে আমি যখন 15 বছর আগে বাংলাদেশ থেকে এখানে আসি, ওই ব্যাব এবং আরও বেশ কিছু অর্গানাইজেশন যারা ছিল, কমিউনিটি অর্গানাইজেশন, তারাই কম বেশি ফ্যামিলির মতো ছিল আমার কাছে, বিকজ আমি এখানে কেউ ছিল না, এবং সেখান থেকেই আস্তে আস্তে পরিবার সদস্য সব তৈরি হয়, পরিবার এবং বন্ধুবান্ধব এখানে যারা তারা তৈরি হয়, কাজে এটা আমাদের একটা ফ্যামিলির মতো, এটা আমাদের একটা ক্লাবের মতোই বলা যায়, যে আমরা এখানেই হাসি, এখানেই দুঃখ করি, এখানেই খাই, এখানেই ঘুমাই, এরকম জাতীয় একটা ব্যাপার আর কি।
1: না না, ডেফিনেটলি ভাই, আপনি আপনি যেমন বলছেন, আমি নিজেও এসেছি 6 বছর আগে ব্রিসবেনে মুভ করে, আপনি তো জানেন আমি এয়ারফোর্স অফিসে ছিলাম, আপনি নিজেও এয়ারফোর্স অফিসার, আমরা উই গেট পোস্টেড এভরি 3 ইয়ার্স, তো আমরা যখন পোস্টিং নিয়ে আসি তখন আমার পরিচয় হয় শুধু, আমি চিনতাম জেডি ভাই, নো ওয়ান এলস, সো আই নো জেডি ভাই, সো যা গন টু জেডি ভাই অ্যান্ড গেট ইনভলভ উইথ ব্যাব, অ্যান্ড সিন্স দেন আই এম ওয়ার্কিং টাইম tirelessly with BAB and never even think about anything else without BAB.
0: It's always like this. Yes, exactly. Yeah, okay. এখন আপনার এবি জানতে চাচ্ছি, রাসেল ভাই আপনি বললেন যে আপনি কতদিন আগে এসেছেন ব্রিসবেনে?
1: 6 বছর
0: আগে। আবার ওয়াসিম ভাই আপনি?
2: আমার ব্রিসবেনে প্রায় 2.5 বছরের মতো হয়েছে।
0: 2.5 বছর। আর ভাই আপনার? আমি আমার প্রায় 17 বছর হয়ে গেল একটা জেনারেশন অলমোস্ট, মানে যারা 17 বছর আগে যারা নান্না মুন্না ছিল আর কি, তারা এখন বেশ খানিকটাই বড়, এবং তারা কিন্তু অনেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমাদের এই ধরনের কমিউনিটি প্রোগ্রামে। তো এই যে আমি আপনার কাছেই স্পেসিফিকলি আমি কোশ্চেনটা জানতে চাই, যে আপনার কাছে এই মানে যে এই যে ফ্লোটা, অর্থাৎ 17 বছর আগে আপনি যখন আসলেন এবং এখন এই 17 বছর পরের এই এই ফ্লোটা কেমন লাগে আপনার কাছে? অর্থাৎ মনে হয় কি, মানে এই যে একটা কোয়েশ্চেন যেটা সবসময় দেশে থাকা অবস্থায় আমাদের, স্পেশালি আমরা শুনতাম নাটক, সিনেমা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে, যে আমাদের বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলছি, বা আমরা হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, বা আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমরা হারিয়ে ফেলবো বিদেশে গেলে, তা আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা কতখানি সত্যি বা মিথ্যা?
3: 17 বছর আগে আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, একটা কথা আমি স্বীকার করতে হবে যে আমি যখন আসি বাঙালিরাই আমাকে প্রথম এখানে রিসিভ করেছে, এবং আমি প্রথমে 1 মাস এক বাঙালির বাসাতেই ছিলাম, ফ্রি ছিলাম, তো এটা একটা অনেক বড় সাপোর্ট। আর যে বাঙালির তো আমরা ভুলে যাচ্ছি আসলে, এটা ঠিকও না, কারণ আমি এখন ব্যাবের ইসি মেম্বার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, 2 বছর আগে কিন্তু এই পজিশনে আমার ছেলে কিন্তু সেম পজিশনে ছিল, তার মানে দ্যাট জেনারেশন ইজ অলসো ইনভলভড ইন দিস, সো দিস ইজ এ সিগনিফিকেন্ট স্টেটমেন্ট দ্যাট জেনারেশন ইজ অলসো ইনভলভিং ইন দিস টাইপ অফ কমিউনিটি সার্ভিসেস।
0: এক্স্যাক্টলি, ইট ডাজন্ট মিন দ্যাট মানে আমরা ফের ভুলে যাচ্ছি সবকিছু, বা আমরা যে পাস করতে পাচ্ছি না, বা তারা যে নিচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না ইটস বিইং এ রিয়েলি নাইস ইনভলভমেন্ট এন্ড ইভলভ, আমি বলবো যেটা ইভলিউশনটা, যেটা এটা এটা খুব সুন্দর মতো হচ্ছে। ওয়াসিম ভাই আপনি জিজ্ঞেস করি, আপনি এখানে সবচেয়ে কম মানে রিসেন্ট মুভ করেছেন আমি যদি বলতে চাই, 2.5 বছর, তাহলে এই 2.5 বছরে এখন আপনার দৃষ্টিভঙ্গিটা কি, আপনার কাছে কি মনে হয়?
2: আমি আসলে অস্ট্রেলিয়াতে আমার স্টে ডিউরেশন অলমোস্ট 14 ইয়ার্স, আমি এর আগে আসলে অ্যাডিলেডে ছিলাম সাউথ অস্ট্রেলিয়াতে, রাসেল ভাইও ওখানে ছিল বেশ কিছুদিন, তো এখানে জবের কারণেই আসলে ব্রিসবেনে মুভ হওয়া। তো ব্রিসবেনে মুভ হওয়ার পরে আমি যেটা দেখলাম যে ব্রিসবেনের কমিউনিটি ডেফিনেটলি অ্যাডিলেডের চেয়ে অনেক বড়, এখানে অনেক বেশি মানুষ থাকে, অ্যাডিলেডে একটা ছোট বাংলাদেশি কমিউনিটি ছিল, এখানে একটা বিস্তর পরিসরে কমিউনিটি থাকার কারণে এখানে ইনভলভমেন্ট বলেন অথবা প্রোগ্রাম যেগুলো হয় এগুলো অনেক বৃহৎ পরিসরে হয় এবং করা সম্ভব হয়, কারণ এই প্রোগ্রামগুলো এত বড় বৈশাখী মেলার মতো এরকম একটা প্রোগ্রাম আমাদের বাঙালি পার্টিসিপেশন ছাড়া আসলে পসিবল না। এখানে যেহেতু 2000 মানুষ আসতে পাচ্ছে বলেই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করতে পাচ্ছি। তারা যদি এই পার্টিসিপেশনগুলো না করতো তাহলে আমাদের পক্ষে এত বড় পরিসরে প্রোগ্রামগুলো করা সম্ভব হইতো না। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে আপনি যেটা বললেন আমরা আসলে বাঙালি পনা থেকে সরে যাচ্ছি কিনা বা ভুলে যাচ্ছি কিনা, রশিদ ভাইয়ের সাথে আমি অ্যাগ্রি করব। এটা এক এটা প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে। আমি বলবো অনেক ক্ষেত্রে এটা যারা ধরে রাখতে চায় তারা ধরে রাখতে পারে। যদি কেউ চিন্তা করে যে আমরা এই জিনিসটা ধরে রাখবো, যেমন আমি যখন এসেছি তখন আমি মাত্র ইয়ার 10 বাংলাদেশ থেকে শেষ করে চলে আসছি, তো আমার মোটামুটি এখানে ইউথটা বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। কিন্তু আমি যেমন আমার বাবা মা এবং আমাদের আশেপাশের কমিউনিটির কাছ থেকে যেই সংস্কৃতিটা ধরে রাখার যে সুযোগ বা ইনভলভমেন্টের যে সুযোগগুলো পেয়েছি, তার কারণেই কিন্তু এখনও সংস্কৃতির সাথে মিশে থাকতে পারছি। এবং আমি চেষ্টা করব ফিউচার জেনারেশন বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই জিনিসগুলো রেখে যাওয়ার জন্য। আমি একটা জিনিস বলবো, যে বৈশাখী মেলাতে আপনি যদি দেখেন আমাদের আমাদের দিনের বেলার মেইন আকর্ষণগুলোই কিন্তু থাকে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পারফরমেন্স। ওরা এখানে আসছে, গান করছে, নাচ পরিবেশন করছে, ওরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সাথে ইনভলভমেন্ট হচ্ছে, ওরা আমাদের মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবছর বাচ্চারা স্টলেও তারা নানান ধরনের বাচ্চাদের আকর্ষণীয় জিনিসপত্র নিয়েও বসেছিল। তারা এই ধরনের কালচারগুলোতে ইনভলভ হচ্ছে, বাঙালি ফুডের সাথে তারা নিজেদেরকে পরিচিত করতে পারছে। এবং একই সাথে বলবো, যারা অস্ট্রেলিয়ান ডেলিগেটরা আসে এই ধরনের প্রোগ্রামে, তারা দেখতে পারে যে আমাদের বাংলাদেশিদের সংস্কৃতিটা কীরকম এবং এই বাচ্চাগুলো কীভাবে বেড়ে উঠছে।
0: অবশ্যই চমৎকার বললেন যে যেটা, যে হ্যাঁ আপনি এখানে বেড়ে উঠলেও যে যেই কারণে যে একটা কিপ ইন টাচ বা বাঙালি সংস্কৃতির সাথে যেটা রয়ে গেছে এখনো, এটা খুবই আশাব্যঞ্জক। এবং আমার মনে হয় যে এটা আমরা আমরা ধরে রাখতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও হয়তো ব্যাপারটা যথেষ্ট পরিমাণে তারা আমি অবশ্যই একটা জিনিস কখনোই আমি বিশ্বাস করি না যে এক জায়গায় থেকে আরেক জায়গায় জিনিস সম্পূর্ণভাবে ধরে রাখা সম্ভব, এটা সম্ভব না। কিন্তু তার একটা মিক্স থাকতে পারে, তার একটা আদল, মানে তার একটা ভাইব যেটাকে আমি বলি, সেটা অবশ্যই থাকতে পারে। আমি যতটা বাঙালি ছিলাম 15 বছর আগে তা কি আমি এখন তা না, অনেক কিছুই চেঞ্জ হয়, রিমুভ হয়, এবং এটাই এটাই হিউম্যান নেচার। তো ওই মানে সেটাই হচ্ছে কথা, যেন আমি যেন ভুলে না যাই, আমার যেন আমি যেন ভাইবটা যেন বুঝি, আমি যেন এটাই যখন এইগুলো দেখি তখন খুব ভালো লাগে। এই সেন্সে একটা কথা মনে পড়ে গেল, আমি যখন প্রথম ব্রিসবেনে আসি 2011 সালে, তখন যে ইয়া হয়েছিল আপনার বৈশাখী মেলা হয়েছিল, সেটা হয়েছিল গায়াত পার্কে, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ওখানে যে গায়াত পার্কের ইয়া আছে, গায়াত পার্ক ছোট করে তখন হতো। এবং আপনি যে বললেন অ্যাডিলেডে, আপনি তখন তখন ব্রিসবেনে হয়তো পপুলেশন একটু বেশি হলো, অত এত বড় করে এত বড় বড় প্রসারে হতো না, তখন ওই রকম ছোট করে হয়তো 6-7টা খাবারের দোকান থাকতো এবং একটা হয়তো একটা কাপড়ের দোকান থাকতো, এবং 6-7টা খাবারের দোকানের মধ্যে কোনো জায়গায় ঝালমুড়ি, কোনো জায়গায় ফুচকা, কোনো জায়গায় এসি খাতেন। এবং আমি যখন বাংলাদেশে প্রথমে এসেছি, আমি ক্যাশ টাকা কিছু নিয়ে গিয়েছিলাম ওইখানে, যে যা কিছুই হোক আমি ওখানে অ্যাটলিস্ট খাবো। হ্যাঁ, এবং অনেকদিন ধরে এইটা আমি জানি না, মানে অ্যাটলিস্ট ওই পেটের থ্রু যে একটা মানে মানে ব্যাপারগুলো এইগুলো আসলে খুবই ভালো লাগে। জানি বৈশাখী মেলায় বা যে কোনো ধরনের যেখানে সাংস্কৃতিক মেলা হচ্ছে সেখানে গেলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, যে মনে হয় আমি মনে হয় সবচেয়ে কাছাকাছি যেতে পারছি সংস্কৃতি, কারণ মানুষের পেটের থ্রুই তো মানুষ মাথার মধ্যে। শ্রোতা বন্ধুরা, অনেক আড্ডা হলো, ছোট নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, তারপরে গানের পরে আবার আসবো আপনাদের মাঝে আরো কিছু জমিয়ে আড্ডা নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন।
4: If you're traveling to Saudi Arabia for Hajj this year, reduce your risk of Middle East Respiratory Syndrome, also known as MERS, a rare but severe respiratory illness. Symptoms can include fever, cough, new shortness of breath, and diarrhea. To protect yourself, avoid contact with sick people, camels, raw camel milk, meat, and urine, and wash your hands regularly. If you feel unwell when traveling, tell a crew member or airport staff. If you develop MERS symptoms in Australia, see your doctor immediately and tell them your travel history. Check smarttraveler.gov.au for travel advice. Find more information at health.gov.au/MERS. A message from the Australian Government Department of Health, Disability and Ageing.
5: Station sponsor.

0: শ্রোতা বন্ধুরা, আবার ফিরে পেলাম আপনাদের মাঝে বিজ্ঞাপন বিরতি এবং একটি গানের পরে। যে গানটি আমরা শুনলাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বধু তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে। অত্যন্ত মর্মস্পর্শী গান, যেখানে কবি বলেছেন যে তার যে বধু অর্থাৎ তার যে প্রেয়সী বা তার যে পছন্দের ব্যক্তি, তার সাথে তার কোনো দিনই মিলন হবে না, বিকজ এটা ঈশ্বরের চাওয়া। এবং সেটি উনি অত্যন্ত কী বলবো, যেটা প্রাঞ্জলভাবে কিন্তু সুন্দরভাবে ও বাট একই সাথে বেদনার যে একটা সূক্ষ্ম ছোঁয়া, সেটা দিয়ে উনি এটা গানটি লিখেছেন। গানটি গিয়েছেন সজীব, এবং গানটি বাজানোর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী খুবই কাছাকাছি। 26শে মে উনি জন্মগ্রহণ করেছেন, এবং এই বছর 26শে মে পালিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। কত এক্স্যাক্টলি কত বছর আমি সেটা এই মুহূর্তে বলতে পারছি না, ক্ষমাসুন্দর দৃষ্টি ক্ষমাসুন্দরভাবে এটা নেবেন, কিন্তু তাকে উৎসর্গ করে এবং তাকে উদ্দেশ্য করে স্মরণ করে এই গানটি বাজান। আবার চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের কাছে। এবারে বৈশাখী মেলা মানে আমরা বারবার বলছি যে সাফল্য, কিন্তু একদম যদি মনে হয় যে এই ব্যাপারগুলো একেবারেই ডিফারেন্ট হয়েছে অন্যবারের থেকে, কী কী হবে আপনাদের কাছে জিজ্ঞেস করছি।
1: হ্যাঁ, আমাদের এবারের মেলায় বেশ কিছু নতুন ইভেন্ট বা আইটেম যেটাই বলা যায় ছিল, তার ভিতরে ছিল বাচ্চাদের জন্য ম্যাজিক শো, তারপরে সুপার ক্যারেক্টার ছিল, দুইটা সুপার ক্যারেক্টার, একজন ছিলেন স্পাইডারম্যান, তারপরে মেয়েদের জন্য ছিল এলসা। বাচ্চারা এগুলো মানে খুব ভালোভাবে নিয়েছে এবং তারা এনজয় করেছে এটা কমপ্লিটলি। তারপরে ছিল একটা বুক স্টল,
0: আচ্ছা,
1: আলোকবর্তিকা বুক স্টল। এখানে আমাদের লোকাল মানে ব্রিসবেনের যে পরিচিত মুখ পরিচিত লেখকরা আছেন, তাদের বইগুলো নিয়ে স্টলটা ছিল। এবং এখানে লেখকদের ভিতরে ছিলেন শিল্পী রহমান, মাহমুদুল হাসান যিনি অস্ট্রেলিয়ান ক্যারিয়ার নিয়ে লেখেন, তারপরে মাহবুবুল আলম উনি গোল্ড কোস্টের একজন পরিচিত খুব পরিচিত লেখক, আব্দুল কাদের কাদের ভাই, তারপরে মুস্তাফিজুর রহমান টিটু ভাই লেখা তো ফেসবুকে আমরা নিয়মিত পড়ি, উনিও কতগুলো বই প্রকাশ করেছেন, সেগুলো এখানে ছিল। এছাড়া নতুনত্বের ভিতরে আরও ছিল সেলফি কনটেস্ট, যেমন অনেকে সেলফি মেলার বিভিন্ন অ্যাটায়ারে তারা ছবিগুলো উঠিয়ে আমাদের লিঙ্ক ছিল সেখানে আপলোড করেছে, করার পর অটোমেটিক একটা লটারির মাধ্যমে তাদের নাম এবং ছবি ডিসপ্লে এসে যে রুবেল ডোমেনের যে বড় যে স্ক্রিনটা ওখানে, তারপরে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। এছাড়াও ছিল রাফেল ড্র, যেটা আমরা যে রিস্টব্যান্ডগুলো দিয়েছিলাম যে টিকিটের সময়, এগুলোর উপরে একটা নাম্বার ছিল, ওই নাম্বারগুলোর উপরে বেস করে রাফেল ড্র, এখানেও আমরা চারজনকে তাই না, চারটা প্রাইজ দেওয়া হয়েছিল। এগুলো ছিল নতুন আকর্ষণ। ইয়েস, তাছাড়া লোকাল কিছু ডেলিগেটস ছিল এবং যেগুলো সম্পর্কে রাসেল ভাই ভালো বলতে পারবে।
2: তো আমাদের ডেলিগেটস বলতে আপনার আমাদের লোকাল এরিয়া এমপি শেরিজ মুলান ছিলেন, আমাদের শেন নিউম্যান ব্লেয়ার ফেডারেল এমপি ছিলেন, আমাদের কাউন্সিলর ছিলেন ফাই অগস্টাইন, সারা হাটন, জ্যাকব মাজেন, তারপরে আরও ছিল কুইজনাথ সেনিটার ফলস্কা, তারপরে আমাদের
1: ডেপুটি স্পিকার
2: ছিলেন, তারপরে ডেপুটি স্পিকার জন ক্রস এমপি ছিলেন, তারপরে ছিলেন আমাদের মেয়র টেরেসা হার্ডিং। সো তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রোগ্রামে এসেছেন এবং প্রোগ্রাম নিয়ে তারা খুবই স্যাটিসফাইড, এবং পরবর্তীতে আমি তাদের প্রত্যেকের পার্সোনাল প্রোফাইলে দেখেছি তারা ছবি পোস্ট করেছেন এবং বাংলাদেশের পয়লা বৈশাখ নিয়ে আরও অনেক ডিটেলস লিখেছেন, যেটা এর আগে কখনো হয়নি।
0: চমৎকার।
1: এখানে আরেকটা জিনিস বলতে চাই, যে ওই কোন এক সেনেটর পল স্কার, হি মেনশন দ্যাট উই গেভ হিম ওয়ান রিক্সা অ্যান্ড হি মেনশন দ্যাট হি উইল পুট দ্যাট ইন ইউর অফিস।
0: দ্যাটস ফ্যান্টাস্টিক। মানে এই যে এই ব্যাপারগুলো আস্তে আস্তে বিশ্বের দরবারে, অর্থাৎ বিশ্বের যে ছবি, সেখানে যে বাংলাদেশের একটা স্বতন্ত্র একটা জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এগুলো কিন্তু আস্তে আস্তেই তৈরি হয়, এগুলো যে এক রাতে হয় তা না, কিন্তু এই যে দীর্ঘদিনের প্রয়াস এবং প্রচেষ্টায় আস্তে আস্তে এই ব্যাপারগুলো ধরা পড়ে। যেমন ধরুন, আমি নাম বলতে চাই না, কিন্তু আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ রয়েছে যাদের হয়তো বা বিশ্বের মানচিত্রে বা বিশ্বের ইয়াতে, হ্যাঁ, এক্সপোজারে তাদের এক্সপোজার অনেক বেশি। অবধারিত ভাবে সবচেয়ে বড়টা বাদেও, বড় যিনি যে রয়েছে সেটা বাদেও, আশেপাশে যারা রয়েছে তাদেরকেও মনে হয় অনেকে অনেকে বেশি চেনে বাংলাদেশের থেকে। আমি অ্যাটলিস্ট যখন প্রথম বাংলাদেশের বাইরে পদার্পণ রাখি বিশ্বের ইয়াতে, এবং এখন কিন্তু ব্যাপারটা তা না। এখন আমার মনে আছে, আমি যখন প্রথম আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কোথা থেকে এসছো, তখন অনেক সময় বাংলাদেশের নাম বললে অনেকে বুঝতো না, তখন আমাকে হয়তো একটা রেফারেন্স দিতে হতো যে এটা এখানে, স্পেসিফিক্যালি যদি জিওগ্রাফি যদি ভালো না থাকে। আজকাল এটা আর লাগে না, এবং এই যে লাগে না এইটাতে কিন্তু আমি সবসময় ধন্যবাদ দিই হচ্ছে এই যে কমিউনিটি যারা আছে, কমিউনিটি মেম্বার যারা আছে, তারা অ্যাডামেন্টলি সবসময় বলে গেছে যে না, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমাদের আলাদা সংস্কৃতি রয়েছে, আমাদের একটা ডিস্টিংটিভ পরিচয় রয়েছে, আমরা কিন্তু কারো রেফারেন্সের পরিচিত হতে চাই না।
2: না না, ডেফিনেটলি না। আমাদের ব্যাপের সবথেকে বড় জিনিস যেটা আমি বলবো ভাই, সেটা হচ্ছে আমরা আউট অফ পলিটিক্স রেখেছি ব্যাপকে। যে আপনি যখন কোন একটা অর্গানাইজেশনকে আপনি আউট অফ পলিটিক্স রাখবেন, সেক্ষেত্রে এটা প্রোগ্রেস ছাড়া আপনি কখনো ডিমোটিভেটেড কিছু পাবেন না। তো আমরা যদি দেখি, আমি লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স আমাদের রশিদ ভাই অস্ট্রেলিয়াতে আছেন বা ব্রিসবেনে আছেন, উনি নিজেও যদি দেখেন প্রতি বছর যারা আসছে তারা প্রিভিয়াস ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে ডেভেলপমেন্টে যাচ্ছে, যার কারণে আমাদের ব্যাপ দিন দিন বড় পরিসরে যাচ্ছে। এবছর যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে আমাদের পুলিশ ইনভলভমেন্ট ছিল সারা দিন, আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ আমাদের প্রোগ্রাম এসছেন। দ্যাট ওয়াজ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস, উই নেভার হ্যাড দিস থিংস বিফোর। আমাদের আপনি অ্যাম্বুলেন্স এসছে যারা সিপিআর ট্রেন করেছে, বাচ্চা বলেন, অ্যাডাল্ট বলেন, এখানে কম্পিটিশন ছিল কে কার থেকে ভালো সিপিআর করতে পারে, এবং তারা ওখানে গিফট দিয়েছে, তারা মোর অ্যাওয়ারনেস দিয়েছে যে আপনার ইনিশিয়াল কোনো ইনসিডেন্ট হলে কি করবে।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই অ্যাওয়ারনেস গুলো খুব বেশি, লাইফ স্কিল যেগুলো, হ্যাঁ, সত্যি সত্যি এমার্জেন্সি সিচুয়েশনে আমাদের কি করা দরকার আমরা প্রায় অনেক সময় এগুলো জানি না, কিন্তু এইগুলো যখন আমরা হাতে কলমে করছি, সেটা যেই বয়সের হোক না কেন, অ্যাটলিস্ট তারা এক্সপোজারটা পাচ্ছে, এবং এগুলোর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে। আপনাদের বলতে আমি ইসিকে বলছি এবং সেই সাথে পুরো ব্যাপ সংগঠনটিকে বলছি আর কি, অবশ্যই এদেরকে ধন্যবাদ দিতে হবে যে এই যে জিনিসগুলো চিন্তা করা হচ্ছে এবং সেগুলোকে আস্তে আস্তে আনা হচ্ছে প্রকাশে, সো দ্যাট আমরা যেন আরো মোর এক্সপোজড হতে পারি।
2: এটা ডেফিনেটলি দরকার, কারণ আমাদের ফিউচার জেনারেশন, তো ধরেন আমরা এখন সেকেন্ড জেনারেশন চলছে আমাদের, তো আমরা যদি থার্ড জেনারেশন এই হেরিটেজটাকে ধরে রাখতে না পারে বা আপনার ফিউচারে অগ্রসর করতে না পারে, তাহলে তো হবে না,
0: হবে না।
2: তো আমাদের ফিউচার জেনারেশন যত ইনভলভমেন্ট আসবে, কিন্তু ইনভলভমেন্টের জন্য আমার অস্ট্রিয়ান কালচারও ঢুকাতে হবে মধ্যে, অস্ট্রিয়ার কালচার যখন মিক্স হবে বাংলাদেশি কালচারের সাথে, তখন আমাদের ইম্প্রুভমেন্ট আরও বাড়তে থাকবে।
0: অবশ্যই অবশ্যই অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আমি এতক্ষণ রশিদ ভাইকে হাসান ভাই বলেছি, আপনারাই বিচার করুন, আপনার রশিদ ভাই শুনতে ভালো লাগে নাকি হাসান ভাই শুনতে ভালো লাগে।
2: হাসান ভাই কিন্তু আমাদের লেখক, আমাদের হাসান ভাই মাহমুদ হাসান ভাই, সে একটু রাগ করতে পারে আপনি যদি আমাদের রশিদ ভাইকে হাসান ভাই বলুন বলে ডাকতে থাকেন।
0: হাসান ভাই, আপনি আমার ইউনিভার্সিটি সিনিয়র,
1: আমি আরো সিনিয়র, আমিও বুয়েটের।
0: হ্যাঁ, রশিদ ভাইও বুয়েটের, ওনার নামে একটি হলও আছে বুয়েটে। তো বড় ভাই হিসেবে ছোট ভাইকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, তবে হাসান নামটা ওনার সাথে ভালোই যায়। ছোট বন্ধুরা ভাই, আপনাকে জিজ্ঞেস করছি, তো ধরেন আপনি 2 বছর ধরে এখন ব্রিসবেনে আছেন, অ্যাডিলেড মিস করেন কিনা?
3: অ্যাডিলেড তো অবশ্যই মিস করি, কারণ অ্যাডিলেডে আমার বাবা মা এখনও রয়েছে, আমরা আসলে ফুল ফ্যামিলি সহই মুভ করেছি, যেটা বললাম যে এখানে কাজের কারণে আমাকে ব্রিসবেনে মুভ করতে হয়েছে। বাট অ্যাডিলেড মিস করলেও এখানে যে আমি ব্রিসবেনে খারাপ আছি সেটা বলবো না, এখানে আমার একটা নতুন পরিবার হয়েছে, আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত, এই বছর থেকে এই বছরের থেকে ব্যবসার সাথেও ইনভলভ হলাম, এখানে মানুষজন অনেক ইনক্লুসিভলি আমাকে এখানে আমি বলবো অ্যাকসেপ্ট করে নিয়েছে, সো এটার জন্য ফ্যামিলিকেও তো অবশ্যই মিস করবো স্বাভাবিকভাবে, নিজের দেশে নিজের দেশে যেরকম বাবা মাকে রেখে আসলে মিস হয়, এখানে একই দেশে থেকেও আসলে ফিলিংটা মোটামুটি সিমিলারই। বাট এটা বলবো যে অ্যাডিলেড থেকে ব্রিসবেন আসার পরে পার্সোনাল গ্রোথটা আরও অনেক বেশি হয়েছে।
0: আচ্ছা, এটা কি মনে হয় যেহেতু পরিবার থেকে বেরিয়ে গেছেন সেই জন্য?
3: পরিবার থেকে বেরিয়ে গেছি সেটা না, আসলে পরিবারের সাথে থাকলে আসলে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না,
0: বোঝা যায় না।
3: এখানে যখন নিজে থেকে থাকছি সো আসলে রিয়ালিটিটা আসলে অনেকটা ডিফারেন্ট মনে হয়। তারপরে এখানে যেহেতু জব নিয়ে মুভ করেছি, প্রফেশনাল রেসপন্সিবিলিটির সাথে সাথে এখন নিজের রেসপন্সিবিলিটিটাও আরও বেশি করে রিয়েলাইজ হচ্ছে, এজন্যই হয়তো এই রেসপন্সিবিলিটির থেকেই আরও কমিউনিটির রেসপন্সিবিলিটিটা নেওয়া সহজ হয়েছে।
0: এক্সেলেন্ট। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় কাটানোর জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, এবং একই সাথে একটি ভালো লাগা নিয়ে হয়তো আজকে অনুষ্ঠানটি শেষ করতে পারবো, যে যে যে যেটা বলবো যে হলিস্টিকলি বাংলাদেশের যে একটা পরিচয় আস্তে আস্তে আস্তে আস্তে বিশ্বের মানচিত্রে আস্তে আস্তে প্রকট হচ্ছে, সেটাতে ক্ষুদ্র হোক বড় হোক আমাদের সবারই কিছু না কিছু অবদান আছে, এবং সেটাই হয়তো বা আজকের এই যে আড্ডা এখান থেকে একটা ভালো লাগে আমার মধ্যে তৈরি হইলো, যে যেভাবেই হোক চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই যারা বাংলাদেশের বাইরে আছি বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য। এখন আরেকটি জিনিস যেটা হচ্ছে যে এই একই মাসে, আজকে মে মাসে, মে মাসের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে, বাংলাদেশেও হয়েছে এবং বাংলাদেশের বাইরে অন্যান্য সমস্ত দেশেও হয়েছে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান এখন আমি প্লে করব। গানটি গেয়েছেন শাহানা বাজপেয়ী, খুবই পরিচিত গান, অনেকেই হয়তো গানটি জানেন, আমার খুবই পছন্দের একটি গান। এই গানের পরে অবধারিতভাবে যেহেতু আজকের প্রোগ্রামটি বৈশাখী মেলাকে নিয়েছিল, বৈশাখী মেলার একটি গান প্লে করে আজকের অনুষ্ঠান শেষ করব। আগামী অনুষ্ঠানে শোনার আবার আমন্ত্রণ রইল। অতিথিদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, আপনারা যদি কিছু বলতে চান শ্রোতাদের উদ্দেশ্যে।
2: সবাইকে আবার ধন্যবাদ জানাবো স্বতঃস্ফূর্তভাবে আমাদের বৈশাখী মেলায় অংশগ্রহণ করার জন্য, এবং আপনারা না আসলে এই প্রোগ্রাম কখনোই সম্ভব হতো না। ডেফিনেটলি আমরা আরও আরও চাইবো আপনারা অন্য অন্য সব প্রোগ্রামে আপনারা ইনভলভ হন, এবং আপনাদের জন্য এই প্রোগ্রামগুলি করা শুধু যে প্রোগ্রাম তার, আপনারা চাইলে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন অথবা টিমে আসতে পারেন, আমরা চাইবো আপনারা সবাই টিমে আসেন প্লিজ, আমরা ইলেকশন চাই, গণতান্ত্রিক অধিকার এটা আমাদের সবার।
1: সবাইকে ধন্যবাদ,
3: থ্যাংক ইউ ব্রিসবেনবাসী। আশা করছি আমাদের সামনে যে কয়েকটা ইভেন্ট আছে, মোস্টলি স্পোর্টস ইভেন্ট যেটা রাসেল ভাই শুরুর দিকে বলেছে, আমরা খুব শীঘ্রই এগুলার ব্যাপারে আমরা আপডেট দিব ব্যাবের ফেসবুক পেজে, আপনারা চোখ রাখুন। ধন্যবাদ
0: সবাইকে, আবারও ধন্যবাদ। আবার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল নেক্সট বুধবার, আগামী বুধবার রাত 8টা থেকে 9টা অবধি রেডিও 4EB 98.1 FM থেকে, এবং আমাদের রেডিওতেও যদি আপনি সম্পৃক্ত যুক্ত থাকতে চান, যে কোনো রেডিওর সদস্য তার সাথে যোগাযোগ করুন, অথবা রেডিওর যে বর্তমান ইসি মেম্বার যারা রয়েছেন তাদের যে কারোর সাথে যোগাযোগ করলেই হবে, আমরা চাই আপনাদের অংশগ্রহণ যেন স্বতঃস্ফূর্ত থাকে। সবাইকে শুভ সন্ধ্যা।